0: sailor Lionel Romney went from paradise to hell. Black people under the Nazi regime.
1: Historiography has long ignored the fates of black people.
2: So I really wish that young people would study this period and these experiences.
0: In 15 minutes.
3: It's not every day you see a bridge strolling through your city, is it? For 2 days, the new Sternbrücke crawled through Hamburg, navigating narrow corners, some only millimeters wide, to replace the old railway bridge in the exact same spot.
4: Also, das sieht halt so aus, als ob ein UFO landet und alle jubeln.
0: Made in Germany. In 90 minutes. Watch the latest news while simultaneously learning German with Kurz und Leicht. Check out 3 current news events in subtitled videos. Challenging German words are explained quick and easy, short and sweet. Find us on dw.com Kurz und Leicht and social media. Video news for learning German, Kurz und Leicht. Maps help us understand the world. We just need to know how to read them. Crises, conflicts, and their histories. Mapped Out brings maps to life and helps you make sense of our world. Mapped Out.
5: কিলিয়া বলন থেকে আর এই পন্ত থেকে আমার 10 লক্ষ টাকা খরচ হয়েছে আর কি দুইবার ধরা খাইছি তিন ক্যামেরা বেলা এটা সফল হইছে
0: Currently more than 100 million people worldwide are fleeing more than ever before
5: পরে খাইছি কিছুদিন খাওয়ার পর তো একটা লোক আবার এই ব্যবসাটা ধরাই দিল যেন এনে এসে ব্যবসা করেন কাজ করলে পরে ভালো হবে এই জিনিসটা রাইন্দে বেসেন 3 বছর ধরে হারিয়ে বেসতেছি
0: Find out about Bailey's story. Info Migrants. Reliable news for migrants, wherever they may be.

0: 25 বছর পর এটা হবে বিশ্বের সবচেয়ে সুন্দর একটা জায়গা।
1: আরো বেশি বেশি গাছ লাগাই যাতে আমরা আমাদের ছেলে মেয়েদের যেন ঝুঁকির মুখে না পড়তে হয়।
2: আমরা যে টার্গেট নিছি 2050 সালে আশা করা যায় আমাদের উপকূল এলাকা সবুজ বৃষ্টিপাত হিসেবে গড়ে উঠবে।
3: My hope for Bangladesh in 2050 is that coastal communities and ecosystems are more effectively adapted, better protected, and increasingly resilient.

0: আমি মোহাম্মদ আব্দুল্লাহ আমি কক্সবাজার কলাতলিতে থাকি আমি আমার বয়স হচ্ছে 17 বছর আমি কক্সবাজারের সন্তান আমি সার্ফিং করতে খুবই ভালোবাসি সমুদ্রের ঢেউ বাতাস আমার কাছে অনেক প্রিয়
1: Mohammed Abdullah started surfing at the age of 9. Cox's Bazar, where he grew up, is one of the world's longest beaches. From childhood, he's had a deep connection with the sea.
0: সমুদ্র হচ্ছে আমার আবেগ এক ধরনের আমি সমুদ্রকে অনেক ভালোবাসি আমার মন খারাপ থাকলে আমি সমুদ্রে চলে আসি
1: Abdullah doesn't just surf as a hobby, he also works as a volunteer lifeguard on the beach.
0: আমি সার্ফিং এর পাশাপাশি লাইফ সেভিং লাইফগার্ড নামে একটা বাংলাদেশে আছে প্রজেক্ট ওই প্রজেক্টের পাশাপাশি আমি ভলান্টিয়ারি কাজ করি লাইফ সেভিং এর সাথে যুক্ত আছি
1: The waves of the sea, which were his playground, have also shown Abdullah their terrifying side.
0: আগে এই বিচটা ছিল আরো প্রায় 1 কিলোমিটার দূরে সো এখন জাওগাছগুলো সব চলে গেছে ভাঙে গেছে পানি এখন অনেক কিনারে চলে আসছে এই বিচটা অনেক বন্যার কারণে অনেকভাবে ভেঙে গেছে
1: Abdullah learned surfing from Saifullah Sifat. 37-year-old Sifat has witnessed the drastic changes in the beach and the local hills over the past decades.
2: So, এই পাহাড়গুলার সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে কারণ হচ্ছে এই যে প্রতি বছর অনেক বেশি বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক ঝড় হচ্ছে এই পাহাড়গুলাতে আস্তে আস্তে আস্তে ভাঙন হচ্ছে একটু ভাঙন হলে পরবর্তী বছরে এটা আরো বড় করে ভেঙে পড়ে সে আসলে আমরা যে আর দেখেছিলাম যে সৌন্দর্যটা দেখেছি এটা এখন নাই তোমরা যখন বড় হবা তখন হয়তো এই পাহাড়গুলো যদি এখন থেকে যদি এখানে প্রাকৃতিকভাবে এটার যত্ন নেওয়া না হয় অনেক বেশি গাছ লাগানো না হয় তাহলে মনে হয় আগামী 10-15 বছর পরে এই সৌন্দর্যটা আরো নষ্ট হয়ে যাবে ছোটবেলায় অনেক উঁচা উঁচা বালির ডিবি ছিল তারপরে অনেক ঝাউ গাছ ছিল তারপরে সাগর লতা ছিল যা এখন অনেকটাই বিলুপ্তির পথে এর কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে সাগর অনেকটা ক্লোজ হয়ে গিয়েছে সাগর আগে দূরে ছিল এখন অনেক কাছে চলে আসছে অনেক কমিউনিটি বাস করত সাগরের পারে এখন ওই কমিউনিটিগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে
1: At least one cyclone hits Bangladesh every year. Recently, this frequency has increased. In the past 5 years, 16 cyclones have struck the coast of Bangladesh. Heavy rainfall causes landslides. Local newspapers have reported at least 27 deaths due to landslides this season.
0: যেভাবে ঘূর্ণিঝড় হচ্ছে পাহাড় ধস হচ্ছে এটাতে আমরা অনেক ভয় আছি

0: অন্য বিচগুলোর মতো এই বিচটাও এরকম প্ল্যান হয়ে যাচ্ছে এই বিচের মধ্যে অন্য বিচগুলো হয়ে যাবে সামনে
1: Abdullah knows that it's not just natural disasters but people cutting down hills and trees that are putting the local environment at risk
0: So আমরা বেশি বেশি করে গাছ রোপণ করব আমাদের বিচ রক্ষা করার চেষ্টা করব সবাই
1: About 300 kilometers away, near the world's largest mangrove forest, the Sundarbans, lies Rabea Sultana's home in Shamlagar, Shatkhira.
2: আমার নাম রাবেয়া সুলতানা। আমি একজন ভাঙন এলাকার বাসিন্দা।
1: Bangladesh's coastline stretches over 700 kilometers. The geography often differs, but the erosion of coastal rivers here is also severe.
2: সবচেয়ে আমাদের ঝড়ে ক্ষতি হয়েছে আইলায় আইলায় আমাদের ঘর বাড়ি সব ভেঙে নদীতে ভাসিয়ে নিয়ে গেছে আমাদের কোনো ঘর বাড়ি ছিল না পাকা ঘর বাড়িও অনেক আছে ফেটে গিয়েছে ওয়াল সব ফেটে গেছে পানির চাপে আর কাঁচা ঘর বাড়ি তো মোটেই ছিল না সব নদী আর নদী ছিল
1: In 2009, Cyclone Ayelet changed everything. Sultana realized something had to be done.
2: আমরা মহিলারা এক জায়গায় হয়ে একটা সিদ্ধান্ত করলাম যে এই কি করা যায় কিভাবে আমাদের এই বাদ প্রতিরোধ করা যায় তখন আমরা বার্ষিকীর একটা এনজিওর সাথে যোগাযোগ করলাম তখন ওরা হচ্ছে গিয়ে আমরা সবাই একটু পরামর্শ করলাম যে যদি আমরা রাস্তার কানে গাছ লাগাই তাহলে তো বারবার দুর্যোগ আসলে আমরা কিছুটা বাঁচতে পারবো বার্ষিক আমাদের এই ঘেরা আর এই জাল দিছিল তাইতে ঘেরা দিছি আর আমরা মহিলারা এই বিসি সংগ্রহ করে কেওড়া বাইন বলে এই বিসিগুলো আমরা এই জায়গায় 6000 বিসি ছড়াই ছড়ানোর পরে এই ছোট ছোট চারা বেরিয়েছে এইগুলো আমরা নারীরা দেখাশুনো করে সেইভাবে এই রাখেছি
1: In recent years, mangrove afforestation has gained popularity in this region.
2: এই বনান লাগাচ্ছে ধরেন ভেড়িবাদে যদি একটা গাছ থাকে তাহলে আমাদের ভেড়িবাদটা ভাঙার লগে ক্ষয়ক্ষতি কম থাকে যদি পাঁচটা গাছ থাকে তা সেগড়ে মাটি আটকাই রাখে যার কারণে মাটি ধুয়ে যেতে পারে না তার জন্য আমরা গাছ লাগাচ্ছি যাতে মাটিটা ধরে রাখতে পারে
1: The Forest Department also involves locals in the process.
3: আমি মোহাম্মদ আউসাফুর রহমান উপজেলা ফরেস্ট অফিসার সামাজিক বনায়ন কেন্দ্র শ্যামনগর সাতক্ষীরা যেখানে আমাদের বনায়ন নাই অর্থাৎ প্ল্যান্টেশন নাই সেখানে ভাঙনের প্রবণতা একটু বেশি এবং আমাদের যেখানে বনায়ন আছে সেক্ষেত্রে ভাঙন রোধ করে থাকে তাই আমাদেরকে বেশি বেশি বিশেষ করে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করতে হবে এবং উপকূলকে আমাদের বাঁচাতে হবে আসলে এলাকার লোকজনকে আমরা সম্পৃক্ত করি এই কারণেই তারা যেহেতু এখানে এলাকায় থাকে এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য তাদেরকে সম্পৃক্ত করি এবং তারা এই বাগানটাকে দেখাশোনা করে এই দেখাশোনা করার পরে তারা কিন্তু আর্থিকভাবে একটা এখান থেকে লভ্যাংশ তারা পেয়ে থাকে আর সাথে সাথে আমাদের জলবায়ুর যে বিরূপ প্রভাব এই প্রভাব মোকাবেলার কারণে আমাদের বনায়নকে যাতে আমরা সঠিক অর্থ সফল করতে পারি এই জন্য তাদেরকে আমরা সম্পৃক্ত করে থাকি বিশেষ করে নারীদেরকে আমরা সম্পৃক্ত করে থাকি আমরা আশা করি যদি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকে তাহলে অদূর ভবিষ্যতে অর্থাৎ আমরা যে টার্গেট নিয়েছি 2050 সালে আশা করা যায় আমাদের উপকূল এলাকা সবুজ বিস্তৃতি হিসেবে গড়ে উঠবে
1: But can mangrove forests alone protect the entire coastline?
4: I'm Sharna Kazi. I'm a senior disaster risk management specialist at the World Bank.
5: Mangrove forests, they can have a range of benefits and they are part of a critical component of, say, integrated coastal zone management strategies. They protect against coastal hazards. They're a natural barrier against cyclones and storms. They mitigate against coastal erosion. They also can help mitigate against the reduction of flooding. And also there's carbon sequestration potential in mangroves. But at the same time, there are some limitations. It doesn't completely stop the flooding. There is susceptibility to

আমরা এখন থেকে গাছপালা লাগাবো, আমাদের পরিবেশ রক্ষা করার চেষ্টা করব। 20-25 বছর পর এটা হবে বিশ্বের সবচেয়ে সুন্দর সৌন্দর্য একটা জায়গা কক্সবাজার।